0: 99.5 আর 99.7 লাখান্ড রেডিও ITN সেভে শ্রীলঙ্কা হান্ড
1: উদেনাবে আই বিনাড়ি হাতরাই।

0: বেলাও মধ্যমরাত্রি দোলাহায়।
1: মহাসময় সূত্র দেশনাব মহাকারুণিক বুদুরাজানন বহন্সে বিসিন লোক সত্ত্বয়া বেত অনুকম্পাবেন দেশনা করণ লদ আরক্ষক পরিত্রাণ দেশনা অতরিন মহাসময় সূত্র দেশনাব অতি বিশেষ বুকি তারকা সমূহয়া পিরিবরা বেবলেন পূর্ণ চন্দ্রয়াসে এদা কপিল বস্তু নগরাসন